0: আপনার জীবনর প্রথম এক্সপিরিয়েন্স প্রথম অনুভূতি বিষয়ে আমি কথা হওয়া প্রথমে আপনার লাইফর কেবে ইনকম করলে কেতে করলে
1: এই কটকরে করলি অভিজিৎ গোটে ক্যাসেট পাই ডাকিলে মতো সম্বলপুর রহুলি কটক আসুন সে আগে কটক পড়ে আসলে গোটে ক্যাসেট্রে মতো মিলছিল মাত্র 300 টাকা এতে চারটা গীত লিখিলি
0: আজ্ঞা তাপরে আপনার জর্নি স্টার্ট হয়েছিল
1: তো
0: স্যার কো কো হিরো মানক পাই আপনি গীত লেখন্তি কো হিরো পাই বহুত লেখন্তি আপন
1: একচুয়ালি বাবুসান মো গীতরে বহুত করিছন্তি মোর মোর নম্বর অফ সঙ্গরে বাবুসান করিছন্তি কিন্তু মু সমস্ত অনুভব সহিত কাম করিছি অনুভবী সহিত বি গুড়াই ফিল্ম করিছি মু তারপরে সব্যসাচী বি করিছন্তি প্রায় হিরো সহিত মু কাম করিছি অলরাউন্ডার
0: আজ্ঞা আজ্ঞা
1: মো অভিজ মজুমদার সহ কাম করিছি করুছি বি মলমিশ্র সহ কাম করিছি করুছি বি বহুত হিট বি তো মল সাহায্য সহ মোর অছি বি বৈদ্যনাথ সহিত করুছি বি প্রেমানন্দ বাবু সহিত করিছি অভিজিৎ সহিত
0: ইজাবত আপনার ভঞ্জা ভাঞ্জি কেতে হলি যেহেতু আপনার হয়েছেন ইন্ডস্ট্রির মামা ভঞ্জা ভাঞ্জি সংখ্যা কেতে বড়িলে
1: মানে কহতিনি গোটে যে ওড়িয়ার গোটে কোট অছি 15,000 নাতি মলা বেড়ে কে না
0: আজ্ঞা।

0: তো অঢ়েটা ডায়লগ তো তার মনে রহু, গুণগুণু আসিকি ঘরে কহু কি মনে মনে কহু, গোটে ডায়লগ রাইটরের সময় সার্থক হয়ে যাবে সেতবে। কেন সবুজ চেষ্টা করে যেমন প্রমো গোটে পঞ্চেস থাকা কথা, সে পঞ্চেসটা আইদর একশন পঞ্চেস হোক কিংবা কমেডি পঞ্চেস হোক কিংবা রোমান্টিক পঞ্চেস হোক রহবা দরকার। দ্যাট টু কারণ গোটে স্ক্রিপ্ট রাইটরের বহুত বড় দায়িত্ব হচ্ছে যে অঢ়ে ঘন্টা গোটে লোককে বাঁধি রাখা। মু দেখিলি যদি গোটে গীতর লোক লাইন মনে রাখুম, পঞ্চ লাইন মনে রাখুম, ফার্স্ট লাইন কোণ ভুলে যাচ্ছেন, ধরুন আধার কার্ড হল, ধর আধার কার্ড লিঙ্ক হোক ফেসবুকের খালি, কিন্তু তা পূর্ব কোণ লেখা হয়েছে কি জানিছেন কি না, সে আধার কার্ড গীত লগা, লোক জিএসটি গীত লগা, সে সর্জিক্যাল স্ট্রাইক গীত লগা, তেমন সেমিতি গোটে গোটে পঞ্চুয়ার যেমনি গীতরে মনে রাখুম, তাহলে ডায়লগরে কেন মনে রাখবে নি।
1: ডেফিনেটলি স্যার, বর্তমান কেমতি কোণ আপনি রহন্তি স্যার, আপনার ফ্যামিলি?
0: বর্তমান মু মিসেস রহন্তি সম্বলপুরে, পুয়া বি রহুতলে সেঠি, পুয়া বি মো পাখে রহুচি, পড়াপড়ি করুচি।
1: আচ্ছা,
0: তেমন বাপ পুয়া আমি দুজন রহুচু, সে তার পাঠপড়ার মাতি থাকে, মু মোর লেখালেখি করে, আর লেখালেখি বাদ পুয়া সহ কিছু সময় কথাবার্তা, টিভি দেখা দেখি, যদি ইচ্ছা হব কুয়াড়ে দুজন যা বুলে যাওয়া পাই, বেড়ে বেড়ে মিসেস আসন্তি কটক আসন্তি, কিন্তু মু কই দিছি যে তুমি কটক আসলে বি বা মু সম্বলপুর গলে বি মতে খোঁজবনি বলি, পুয়া পড়াইলে পুয়া সহ তুমি বুলাবুলি কর বলি, ওয়ার্কলোড ভিতরে সময় দিয়ে পারে নি, প্রথমে প্রথমে টিকিয়ে বিরক্ত হলে কোনো সম্ভব না, এবার সে জাগলে আডজস্ট হয়ে গেলে, সে জাঁচান আগে সময় মাগিলে দেবেনি বলি, তেমনি বহু রেয়ার মু ফ্যামিলি সময় দিয়ে, সেটা মোর গোটে দুঃখ, কিন্তু পরিস্থিতি কর্তব্য দেখা পড়ে, সে বি বুঝিগলে।
1: আজ্ঞা, বুঝিগলে বুঝবা বাধ্য।
2: Oh baby, oh baby, tora beautiful chabi, hela hangover mora, to kotha bhabi bhabi, tu chagali, tu pagali, mo dream re aas daily, dekhi chehra tora bubbly, mo to bhai diwana heli.
1: Gita to apana likhuchanti sir, ta sahito apana dharabaika Nanada Putli, setire bartaman engage achanti. Dr. Nirmal Naik, ei sabu bhitare, au kono nua variation planning koruchanti?
0: Agaku mu bohi kamo planning koruchi. কবিতা সংকলন করবি, কিছু গপ বি করবি, কিছু ড্রামা বি করবি, মানে বহি টোটালি বহি উপরে কনসলটেসন করবি। এবে বি মানে মো পুয়ো মো স্ত্রী মতে কহন্তি যে বহি আড়কু কাই মন দেউন বলিকিরি, তেনু বর্তমান যে কমার্সিয়াল দুনিয়া আছে সময় নাই, সময় হউনি, গীত কাম চালছি, ডায়লগ কাম চালছি, সিরিয়াল কাম চালছি, সবি সিনেমা কাম চালছি, সে ভিতরে মানে বহি কাম করি হউনি।
1: আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ স্যার, সময় প্রচুর নেলু আপনক ঠু। যা যা বেড়ে ঠাকুর পাখে এতক প্রার্থনা রহিলা যে আপনার হাতরে কাগজ কলম, আপনার মনরে হৃদয়রে ভাব শব্দ ভাষা এমতি ঝরু থাও, সবুবেলে প্রচুর ঝরু, লোকে সে দর্শক হলে কি শ্রোতা হলে এমিতি এন্টারটেনমেন্ট হোথান্তু, আপনার দ্বারা মনোরঞ্জন পাওথান্তু। এই সুরভি কার্যক্রম আজ এতিকি প্রার্থনা করুছি,
3: শ্রোতা মানকর মঙ্গল হউ, মতে বহুত ভাল পাউ, যেন ভাল পাউন্তু, যেতু নিজে বঞ্চিতবি কলম ধরতিবি তাঙ্ক পাই লেখতিবি, কাই মো পাই ভগবান হউছেন মো শ্রোতা মানে, আজি শ্রোতা মানে মতে শুনছন্তি, মু তাঙ্কু প্রণাম জনাউছি, আর তাঙ্কু আশীর্বাদ কামনা করুছি।
1: ধন্যবাদ স্যার, নমস্কার।
3: ধন্যবাদ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
3: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত

শ্রোতা বন্ধু নমস্কার, বন্ধুধারা হাত বড়ে আপনার সাদর স্বাগত করছি আজ আকাশবাণী লাইভ পরিসরক। আজ আপনার সহ কিছু গপসপ করিবার আগ্রহে আপনার রেডিও সাথী সস্মিতা। গপ গপিবা, গীত বি শুণবা শ্রোতা বন্ধু, কিছু বিশেষ সূচনা রয়েছে তাহা বি শুণিনেবা। কথা আরম্ভ করিবা পূর্বরু গোটে সুন্দর গীত আপনার পায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970 রে
2: তৈরি এপর্যন্ত।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায়পাই অপেক্ষা করুছেন কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
4: কোন রি মা, ঘরে সোলার লগাই দেল?
5: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
4: চিন্তা নাহি মানে?
5: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব।
4: সত্যরে?
5: খালি সেতিকি নু হ্যাঁ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
6: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
7: পরবর্তী গীতটি শুণন্তু অ্যাকশন জ্যাকসন চলচ্চিত্রর। শিল্পীমানে হলে অঙ্কিত তিওয়ারী এবং পলক মুচ্ছল। গীত রচনা সমীর রঞ্জন, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

আকাশবাণী জয়পুর, বর্তমান সময় অপরাহ্ন ৫টা। স্বাগত করুছু আপনমানঙ্কু আজিকার শান্তি অধিবেশনকু। কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হেউচি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে এবং এফএম্রে 103.6 মেগাহর্টজ যোগে। আপন প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ সাহায্যে মধ্যে আম কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারিবে। অধিবেশন প্রারম্ভে ভেটি দেউছু যুব শ্রোতাঙ্ক মনপসন্দর কার্যক্রম যুববাণী।

0: আলে রেডিও শুনতে রেবা সর্তে ভাই বইনি মনকে মুই বন্ডকু
1: মুই কমলা জোয়ার কর দলুনি
0: তাহলে কমলা তোর সঙ্গে জবর দিনকে ভেটঘাট হেবারে না
1: ওই পাসরি দলস নি আরি খাইটা
0: বৈঠক লগে তোর সঙ্গে জবর দিনকে ভেটঘাট হেলি মকে জবর সারদা লাগলা
1: মকে মিশা সারদা লাগলা কিন্তু বন্ডকু কোন বাটে উঠি গলা বলতে রেলি
0: তোর সঙ্গে মিশি করি জেনতার সারদা লাগলা সেন্তি আজি আরি গোটে সারদা এবার দিন গোটে আছে
1: কাইটা যে
0: আজি হেলানি ওয়ার্ল্ড এইচআইভি ভ্যাকসিন ডে
1: ওই ওই সেটা গোটে বেশি জানবা কথা কা বন্ডকু
0: আজির দিনকে সব যেতে দেশ আছে ইয়ে দিনকে পালন কর।

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি। এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার। আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্ক রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান। এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা বেলে যুবপিঢ়ীঙ্কু ধৈর্য, সংযম, সত্যপথর অনুগামী হওয়া পা আবশ্যক, কিন্তু সেমানে হেই পারু নাহান্তি। কারণ সেমানক পাই বর্তমান অবস্থা বদলি যাইছে। যদিও ভারতীয় দর্শনরে অহিংসাকু এক বিশিষ্ট স্থান দিয়া যাইছে এবং মহামনীষী মানে বিশেষ করে মহাত্মা গান্ধী অহিংসাকু জীবনর মূলমন্ত্র করে বিশ্বকু শান্তির বার্তা প্রদান করেছিলে। তাঙ্ক আদর্শ যুবপিঢ়ি পাই প্রেরণাদায়ক। কিন্তু অনেক অহিংসাকু দুর্বলতা মানুছন্তি, তথাপি সত্য ও ন্যায় পাই ইয়ে এক শান্তিপূর্ণ সংগ্রাম। তেবে যুবপিঢ়ি কাহিকি অহিংসাকু বিশেষ দৃষ্টি দেউনাহান্তি আর হিংসার পথ বাছি নেউছন্তি, তার বি বহুত কারণ আছে। কারণ বর্তমান যুবপিঢ়ীঙ্ক মনরে অনেক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিক্ষা উপযোগী কোনসি বৃত্তির সেমানে নিয়োজিত হওয়া পাই সুযোগ পাউ নাহান্তি। কেন্দ্র তথা রাজ্য সরকার বহু পূর্বরু পদক্ষেপ নেইছন্তি যুবপিঢ়ীঙ্কু কিছু বৃত্তি যোগাই দেওয়া পাই, বেকারী সমস্যা সমাধান পাই। কিছু অংশরে এগুড়াক সফল হয়েছে। বর্তমান বহু পূর্বরু আমার গ্রামাঞ্চলরে বর্ষকু নির্দিষ্ট দিনর কাম যোগাই দিয়া যাচ্ছে। স্কিল ইন্ডিয়া যোজনা মাধ্যমে যুবক যুবতী মানুষ বিভিন্ন কৌশল শিক্ষা দিয়া যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া মাধ্যমে শিল্প উৎপাদন ক্ষেত্রে বহুত নূতন কারখানা।

0: সখী চিত্রলেখা, কি সুন্দর এই উপবন! নানা জাতির ফুল ফুটি চারিদিক মহকি উঠুছি। প্রজাপতি মানে এই ফুলর সে ফুলক উড়ি বুলুছন্তি। কৈলীর কুহুতন মোর মন প্রাণের পুলক সৃষ্টি করুছি। সখী, তু হি মোর আকুল মনর কথা বুঝিপারিবু।
1: থয়থর রাজজেমা, তুম অন্তরর কথা মু জানি পারুছি। এহার প্রতিকার পাই মতে উপায় খোঁজিবাকু পড়িব।
0: সখী, কালি রাতিরে মু এক অপূর্ব স্বপ্ন দেখিলি।
1: কুহ রাজজেমা, কি স্বপ্ন দেখিলো?

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।